শ্রোতা বন্ধু, শুভ সকালের শুভকামনা সহিত স্বাগত করুছু আপনাদের আকাশবাণী পুরীর বিশেষ প্রস্তুতি পুরী পরিক্রমা কার্যক্রম পরিসরক। আজির উপস্থাপনায় মু স্বপন এবং আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী পুরী কেন্দ্র 103.4 FM মাধ্যমে।

0: তুম মোহিনা অপার, তুম মোহিনা অপার, তুম মোহিনা অপার।
1: এটা মো নিজ লেখা, মু এবে লেখিছি এটা, আহুরি দুইপদ পুনি অছি।
2: বহুত বঢ়িয়া হয়েছে ম্যাডাম আপনার লেখাটি। ম্যাডাম আপনার সহিত কথা হয়ে আমাকে বহুত ভাল লাগিল। আম কার্যক্রম পরিসরের যোড়ি হলে সময় দিয়ে অনেক অনেক ধন্যবাদ।
1: আপনার মধ্যে বহুত বহুত ধন্যবাদ মতো সুযোগ দিয়ে।
2: জয় জগন্নাথ।
1: জয় জগন্নাথ।
2: শ্রোতা বন্ধু, আম কার্যক্রমে জনে স্বেচ্ছাসেবী সামিল অছন্তি। শুনিবা তাঙ্কঠু আম পুরী সহরর অনুভব এবং মহাপ্রভুঙ্ক দিব্য অনুভূতি, এবং তাঙ্ক সাক্ষাৎকার করিছন্তি সুস্মিতা দাস।
3: নমস্কার ভাই, কেমতি অছন্তি আপন?
4: ভালো আছে।
3: আপনার টিকে পরিচয় আমার শ্রোতা বন্ধু মানুষ দিবন্তু।
4: মো নাম মনোজ কুমার কর, আউ যাজপুর রু পুরী আসিছি আজি।
3: আজ্ঞা, কোন করন্তি?
4: ছোট মোট সামাজিক কাম, যাইতে
3: কি বলে সামাজিক কাম কেবে ছোট নহে, সামাজিক কাম সবুটু উর্ধরে। বহুত ভালো কথা এটা। আপনার ঘরে আপনার দৈনন্দিন জীবনরে যেমতি কি কহিলে আপনি জন সমাজসেবী, তো ঘরে আপনার সকাল উঠিলে আপনার সকাল টি কেমতি কটে আপনার টিকে কহিবে?
4: ফার্স্ট মু 6টা ভিতরে উঠে, তারপরে উঠিলা পরে চালিকি অল্প বাট গোটে কিলোমিটার হোক পছে চালিকি টিকে আসিকি তারপরে মো নিত্যকর্ম আরম্ভ করে। কিন্তু সেই চালিকি আসিয়া পরে মোবাইল খোলদেলা বেড়ু শহ শহ সমস্যা, টেলিগ্রাম রে শহ শহ সমস্যা, হোয়াটসঅ্যাপ রে থাকে না। বেড়ে বেড়ে বিচার করিয়া পড়ে যে জনে কাহিনী মতো মেসেজ দিয়েছি, তার কিছু ভরসা আছে বলে মেসেজ দিয়েছি না মতে, তো সেই ভরসাটা নতুটু সে ভরসা বিশ্বাস অছি বলে তো দিয়েছেন। তো সেইটাকে গোটে প্রাধান্যতা ভিতরে রাখি চিন্তা করে মু, এবং কাহাকু কোউটি ফরওয়ার্ড করলে কোউটি গলে সে সমস্যা সমাধান হয়ে পড়িও, তার লাগি মু যোজনা প্রস্তুত করে।
3: আচ্ছা, তাহলে সকালটা আপনার যায় লোক মানের সমস্যাটি কেমতি সমাধান করিবার উপায় আপনার চিন্তা করতে সকাল, বহুত বড়িয়া কথা। আর জগন্নাথ পতিতাপাবন পুরী মাটি ইয়াকু নেই কোন আপনার অনুভূতি রয়েছে আমার সাথে টিকে আপনার শেয়ার করিবে আজি?
4: মোর গোটে স্বতন্ত্র অনুভূতি মু আজি কইবি, মানে সামাজিক কাম ভিতরে যে মানে জুনিয়র টিচার ছিলে তাঙ্কর রেগুলারাইজেশন কাম যেতলে স্টার্ট হুয়ে বিভিন্ন সোপান দেখি যায়, সাঙ্গ মানে সব আমি যেতলে রাতে কাম সারু সাঙ্গ মানে সব কোন চালে পুরী যিবা, আমি পুরী আসু বাইক রে। কিন্তু মোর গোটে জিদ যে নাই, যেদিন নির্দেশ সরকারি নির্দেশন আমি বাহিব বা সফলতা পাইব মু সেদিন মন্দির ভিতরকু যাবি, তুমি মানে যাও। মু সবুবেলে বাইক জগিকি ব্যাগ জগিকি রহে, জম্মা ভিতরকু মু যায়নি। যেদিন ঘোষণা হুয়ে ঠিক তা পরদিন দেখন্তু কেতে স্বতন্ত্র ভাবরে আমার পুরী পিলা যে মানে থিলে সেমানে পতিত পাবন যে উপরে উড়ে পতাকা উড়িয়া বন্দোবস্ত করাইলে, সেদিন বহুত লোকঙ্কর সিরিয়াল ছিল উড়িয়া পাই, কিন্তু সৌভাগ্যবশত লটারি আমার হি পড়লা, কারণ আমার যেহেতু মানসিক ছিল বর্ষ বর্ষ ধরে এটা হলে হি আমি ভেটিব বা স্বতন্ত্র ভাবে পালন করব। মু যেহেতু জম্মা বি দর্শন করুনি পুরা বর্ষে তমাম কামরে, যেতে বেলে বি যায় পিলা মানক সাঙ্গরে যেতে জিদিরে যাআন্তি, কিন্তু সেইদিন এমিতি ভাবে যোগ হলা প্রশাসন দ্বারা স্বতন্ত্র ভাবে কেমিতি মু নিজে জানিনি কো বাটে হলা, মতে এমতি কলটা আসলা মানুষ পুরি যাচ্ছে না আসছে, মানে অটোমেটিক্যালি সে হয়ে গেল যে স্পেশাল যাইকি স্বতন্ত্র ভাবে দর্শন করিকি আসিলা, যেমতি কি ভিড় কি কোন পুরা স্বতন্ত্র পুরা পাখরে বহুত কম সময়ে দেখা করি হেলা স্বতন্ত্র অনুভূতি মো লাগি, কারণ পুরা মন্দির ভিতর বসুনি মু, তো নিশ্চিত ভাবে সি বি চাহিদা হ্যাঁ কামটা সকসেস হয়ে যাও ইয়ে আসু ভালরে দেখা করি যাচ্ছে, বহুত সকারাত্মক লাগুছে।
3: বহুত বহুত ধন্যবাদ, আপনি জন সকারাত্মক মানুষ, আপনার কথা শুনে আমার শ্রোতা বন্ধু মানে উৎসাহিত হবে, বহুত বহুত ধন্যবাদ।

শ্রোতা বন্ধু, স্বপ্নর পরিভাষা অনেক কিছু রয়েছে। জীবনে আমি অনেক স্বপ্ন দেখি, সাধারণত ভালো কিছু রোজগারর, সুখ স্বচ্ছন্দরে রহিবার, নিজের অভিলাষ কু পুরা করিবার অনেক কিছু স্বপ্ন আমি মানে দেখি। কিন্তু আমার ভিতরে এমিতি কিছু ব্যক্তি বিশেষ মধ্যে অছন্তি, যেও মানে দুনিয়ার সাধারণ চিন্তাধারার টিকি অলগা হইকি স্বপ্ন দেখন্তি। কেবে সমুদ্রর গভীরতম জলরাশি কু যিবা পাই, কেবে ঘন জঙ্গলর আদিম অঞ্চলকু পরখিবা পাই, তাও কেতেবেলে

0: টোল ফ্রি নম্বর 14454 এবং ওয়েবসাইট www.telecastlaw.in রে নিঃশুল্ক ন্যায়িক সহায়তা প্রাপ্ত করিপারিবে।
1: আকাশবাণী পুরী প্রচার করুছ শিল্পী কৃষ্ণচন্দ্র রায় গাইথিবা ভক্তিগীত। গীত রচনা করিছন্তি দুর্গাচরণ পট্টনায়ক।

এছাড়াও দ্বৈত কণ্ঠের শিল্পী অলকা ইয়াগনিক এবং সোনু নিগম। কথাচিত্র কভি খুশি কভি গম।

এথেরো সর্পে ওস্তাদ শাকিল আহমেদ খান এবং সুলমান খান কথাচিত্র ভ্যালেন্টাইন্স নাইট

যুগলকণ্ঠ রেসর্পে আশা ভোসলে এবং সুরেশ ওয়াড়েকর কথাচিত্র আপ তো এসে না থে।